0: तेरे इष्ट का मुझ पे हुआ है असर। आशा भोसले पद्मश्री मोहम्मद रफी का आवाज से मूवी नागिन निकली सेशन ज़ैफ़न तक का है। ठीक है दोस्तों, मैंने वक्त से पूछा मेरा क्या कसूर था। वक्त हंस के बोला कसूर तो कुछ बड़ा नहीं था, बस तूने हर किसी को दिल से अपना समझ लिया और जिए इस दुनिया में सबसे बड़ा कसूर होता है। जहां हर रिश्ता दिल से नहीं निभाया जाता है, हाय तुम दिल से जीते रहा है और लोग मतलब से याद करता है, दिल से नहीं। ये ऐसा होता है हमारे प्यारे सुनने वाला, शायद बोलने में कुछ गलत हो गया, ये ऐसा होता है। आपकी खिदमत में मैं हूँ अनिल जारजू और आप सब द एफगे लॉ फाहौन हिंदुस्तानी पे चून है। देखा जाए तो अभी हम आप लोग के
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9735322747। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor Aan het Raam Zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor Aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor Aan het Raam Zoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Een olietanker in de straat van Hormuz is geraakt door een onbekend projectiel, dat meldt de Britse maritieme organisatie UKMTO. Er brak brand uit, maar niemand raakte gewond. Iraanse staatsmedia meldt dat het schip ING uit Qatar vervoerde. Axios stelt dat het om 2 tankers ging, geraakt door Iraanse raketten. Hevige natuurbranden teisteren het zuiden van Frankrijk en hebben duizenden hectares verwoest. Tientallen dorpen zijn geëvacueerd en 2 verdachten zijn opgepakt voor brandstichting in Herault, waar de branden zeker 275 hectare en een huis hebben verwoest. Portugal verlengde de noodtoestand tot donderdag vanwege de aanhoudende hittegolf. 20 windmolens bij de Kreekraksluis in Zeeland moeten de komende maanden overdag stilstaan. De provincie greep in naar de dood van een zeearend in april die tegen een wiek botste. 'S Nachts mogen de turbines wel draaien. Eigenaren moeten binnenkort een vogeldetectiesysteem installeren. Een Fransman die is veroordeeld voor de moord op zijn vrouw heeft vanuit de gevangenis bekend dat hij haar in 2020 heeft omgebracht. De 38-jarige Cédric Jubilar kreeg vorig jaar 30 jaar cel, ook al is er nooit een lichaam gevonden. In een brief aan zijn advocaten belooft hij alsnog te onthullen waar het lichaam ligt. Ook zegt hij zijn auto te hebben gebruikt om het te vervoeren. En dan tot slot het weer. Vanmorgen is er een duidelijke tweedeling tussen noordelijke en zuidelijke provincies. Terwijl het noorden grotendeels bewolkt blijft met kans op motregen, schijnt in het zuiden regelmatig de zon. Daar kan de temperatuur oplopen naar 24 tot 28 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Dit is Fahon Hindustani Radio. Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Een olietanker in de straat van Hormuz is geraakt door een onbekend projectiel, dat meldt de Britse maritieme organisatie UKMTO. Er brak brand uit, maar niemand raakte gewond. Iraanse staatsmedia meldt dat het schip ING uit Qatar vervoerde. Axios stelt dat het om 2 tankers ging, geraakt door Iraanse raketten. Hevige natuurbranden teisteren in het zuiden van Frankrijk en hebben duizenden hectares verwoest. Tientallen dorpen zijn geëvacueerd en 2 verdachten zijn opgepakt voor brandstichting in Herault, waar de branden zeker 275 hectare en een huis hebben verwoest. Portugal verlengde de noodtoestand tot donderdag vanwege de aanhoudende hittegolf. 20 windmolens bij de Kreekraksluis in Zeeland moeten de komende maanden overdag stilstaan. De provincie greep in naar de dood van een zeearend in april die tegen een wiek botste. 'S Nachts mogen de turbines wel draaien. Eigenaren moeten binnenkort een vogeldetectiesysteem installeren. Een Fransman die is veroordeeld voor de moord op zijn vrouw heeft vanuit de gevangenis bekend dat hij haar in 2020 heeft omgebracht. De 38-jarige Cédric Jubilar kreeg vorig jaar 30 jaar cel, ook al is er nooit een lichaam gevonden. In een brief aan zijn advocaten belooft hij alsnog te onthullen waar het lichaam ligt. Ook zegt hij zijn auto te hebben gebruikt om het te vervoeren. En dan tot slot het weer. Vanmorgen is er een duidelijke tweedeling tussen noordelijke en zuidelijke provincies. Terwijl het noorden grotendeels bewolkt blijft met kans op motregen, schijnt in het zuiden regelmatig de zon. Daar kan de temperatuur oplopen naar 24 tot 28 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
6: Live vanuit onze high-tech studio in Den Haag. Vahon Hindustani Radio.
0: Har dil se hamara nata hai, har dil se hamara rishta hai. हर रोज की तरह हमसे तुमसे होगी प्यारे प्यारे बातें और कुछ प्यारे प्यारे गाने हम आप लोग के सुनाने वाला है। जहाँ तक ये आवाज़ पहुँचे, जहाँ तक लोग मुझे सुनते हैं, हमारा प्यार भरा पैगाम पहुँचे, ढेर सारा मोहब्बत पहुँचे। आप सब जानते हैं हम सब चून है द एवरग्रीन लव फाउन हिंदुस्तानी रेडियो पे। हम आप लोग के आज चलेंगे कुछ मूवी, एक मूवी है जिसे काफ़ी अच्छे अच्छे गाने हैं और देखा जाए हरियाली और रास्ता के हम कुछ गाने आप लोग के सुनाएंगे। आज मेरा प्रोग्राम ऐसे रहेंगे, हम हर गाने सुनाएंगे आप लोगों के अच्छे अच्छे गाने जो हरियाली और रास्ता में गाया गया है। तो हम ले चलते हैं पहला गाना, लेके चलते हैं हरियाली और रास्ता के नेकंती तो इन सस्ते के, जिसमें मनोज कुमार माला जीना ने काम किया है, शंकर जाई किशन का ये म्यूजिक है और हम सुनते हैं, हम आप लोग के सुनाते हैं। चलो मिलके सुनते हैं।

जिया जिया तरसाए, तो एक गीत आप लोग को हम सुना दिया है, हमारी जनता, हमारे दोस्तों, हमारे मित्र। तो हम चलते हैं यहाँ पे अब्राहम्स, आप लोग जानो अब्राहम्स के, ये वही अब्राहम्स हैगा एनडीपी के अब्राहम्स हैगा। तेईस से रिफोल्यूशन हाथे डील करूँ मैं शाम में बहुत से एंड है इस एनडीपी बहुत उसके रेखतर हाथ है और बुढ़वा हो गए है रमिया, लेकिन अक्ति बेसक है फन अलस एंड नखवात है इस सेल्फ द अब्राहम्स दि वत हेलीकॉप्टर्स एंड अलस हीफ मैन से इन सूरीनाम। तो यहाँ बताए गए है जनता एनडीपी के ऑनर फोर्सेटर रामोन अब्राहम्स बोले है कि खरोतल देश जो यौंगर है सूरीनाम के, बोले उस सब ससैनी सो फेयर एरफारिंग ना है भैया उस सब के कि पॉलिटिकल लीडर्स बन सके है। सब बोले यौंगरस के रे यौंगर के रे, बाकी बोले उस सब के एरफारिंग ना है लीडर बने के खरोतल देश के। बोले से अब्राहम बोले हैगा मोमेंटील बोले हैगा अने यौंगर के बोले हम लोग ओवरड्राफ्ट ना कर सकेला, कैसे ओवरड्राफ्ट करिए भैया, ओके ओवरड्राफ्ट करिए तो और बोली बोली बानी ना रह जाए। एनडीपी हर दाग और फिर यूली हर निगरन देर तक यार बस्तान एनडीपी यूली फिर यूली के हो गए हैं निगरन देर तक यार बस्तान। अब्राहम्स बोले दी इन फन पर्सन इज दी फनाफ एट एस्ट उर बे द पार्स पार्टी सेट, बोले है यौंगरे सैन ओम द कार इन द टूकोम्स ओवर टू नेमन, बोले रखेरिन सिमोन रुसलान नोग नीत इस वार सौ वार सै विलन सैन एस ए नोग फील वर्क अन विंकल एक पहले तू अप्रे के संहार भैया। यौंगरे बोले उसे बोले हैगा क्लार ना है पॉलिटिक व ओवर लेवे के, मार एर इस नोग मेल वर्क अन विंकल इबान अब्राहम बोले है एस एन टू फील मेंस दी लीवन ओंडर आर्मूद ग्रेंस हेट ओंडर वेज फन ओंस ड्राइड ओक नोग नीट फॉर 100% फॉलस गजोंदहेड ओक नीट दुस एर इस वर्क अन विंकल एंड सोलंग दी डिंगन एर सैन सुलन व अल्स एनडीपी मुतन ब्लाइवन वर्कन दैट इस एन फन दी डिंगन दी व ओंस टेन डूल हैवन गेस्टेल बकी इतरा दिन से डूल स्टेल हुए मने अब्राहम्स, मा इट लुक्ट यूली गवो नीट मेंसे एंड द करप्शन ब्लाइव मार स्टेगे एंड अनएरफारेड मेंसे इस अल गनुक इन योर डीएनए लेत मनीर अब्राहम्स। प्रोबेर दैट अ बीटर बीटर टू ऑर्गेनाइजेशन बीटर टू डून एंड गुए मेंसे। अब देखो भैया बातचीत ये भाई कटलिस के कटौल भइल है, कटलिस के कटौल भइल हैगा भाई, दिन दुपरे राम गुलाम वेख में कटलिस के कटौल भइल है। हाँ तो राम गुलाम वेख के बात है तेन हुते फन टिक्की पाउस त्रात में, तो वहाँ पे बताए गए है कटौल भइल है नत्तरी से भैया मुड़ी आगे के कट गए है दीपवंत ऑन द रेक्टर साइड। और बताए गए है इस अकवा एस्पिरेंट पर अलार्म सिपाही गए है फर क्लार द के जो हुआ गए ते सेन ओम एगो ओम रहा राम गुलाम वेक पे फर ब्लीव तुन प्लोसिन लवाई ऑफ स्ट्रात होर दे तुन है नार बैतन गिंग साके ट्वी मानन में एलकार फेक्तन बैदन वारन खवापन अन मान में रास्ता हार हाथ अन हाक मेस बेशक तरवेल द आंद्र अन काल के स्कोरन मान हवापन वास में तन कटलीस एगो के पास में और कुछ रहा एगो के पास में, यानी कि एगो के हाथ में कप में से रहा एगो के हाथ में रहा कटलीस और बोले द कॉन्फ्रेंस त्रासी लिप्स नल एंड हान ट्वी फील एलकार ओफन एंड वेयर एंड द मान में रास्ता हार देर तक यार के राग तक गवंत में थर गफेक्ट गिंग दिस दो ओंदांस दोर बोले चोटाई मत तबो लड़िया दोरो हुए है ओम एरकर तो फोर को मन लॉस्ट द एस्पिरेंट अगेन और वाश क्यू इन स्कॉट दान ना गिंगे द मानन uit elkaar en bleven zij om enige afstand tegenover elkaar staan vervolgens werd de politie ingeschakeld तो यहाँ बताई गई है द स्नेह वोंट ऑन सेल फोर हूफ एंड द डीप ओपन वोंट ऑन द अखर साइड ऑफ द लिखाम बोले हैगा द मान कैन आस बम्पी बम्पी तू ना दत है हम में तो होवर ऑफ द स्ट्रास लोपन ओम तो फ्रागर वारम है द वापन बैसे खान
Daarom ontstort er een woordenwisseling en uitmonden in een kapper. Dus ik wil katlitlik chalat raan. De ik wil gel poochen, toen kan je katlitlik chalet hega bampieke. To utre me taki taki bhel bhaiya, taki taki jane kunchi to. De 29-jarige Andianta, ook is hij pakkerdie ze, dunu ke pakkerdie ze natuurlijk ego spataal me geil he. To apre me katawal kadie ze bhaiya, ego rasta raan, ego moedi me bara la dheer baar raan. और एगो के मुड़ी में कुमुन बरवे ना रहा भाइयों हूँ तो बतिया है ना तो ऐसे बात है तो लोन जाने श्री नाम देश में भी कैमरा लगल है कोनो बोले कैमरवा झूठे लगवा ना कमा मैं बतिया ऐसे ना भैया मनोरथ बोले है मनोरथ हम लोग के मिनिस्टर फॉर यूजीसीएन पॉलिसी है मनोरथ बोले उनसे सेफ सिटी कैमरा फंक्शनरन वेल कैमरा जो शहरियन में लगा बोले वेल कमा है मतलब वो इतना रूफ हुए भैया इतना चोरी हुए इतना बदमाशी हुए है बोलेगा Minister Harish Manohar van Justitie bolle he, volgens bewindsman worden deze camera's bij eventuele uitval opgeknapt, terwijl zij ook regulier worden aangehouden. Te bolle city camera's over nummer kenteken gezichtsherkenning. Dus meneer, ik heb het zelf namelijk een aanrijding gehad op de hoek van Dr. Chavinet Mostraat Colliefstien, waar wij wel camera waren. Een Cubaanse man met de bronfjes had tegen mijn auto op rood licht, had hij tegen mijn auto aangereden. Ik heb aangifte gedaan. En volgens de politieagenda zouden ze camera's van jullie kijken wie en waar en hoe de zaak is. Tot heden niemand heeft ervan gehoord. Dus meneer Manoret, ik vind het een flauwekul wat je nu hier zegt, want ik heb het persoonlijk meegemaakt. Of de camera niet functioneert of de politie van jullie niet functioneert. Ik moet wel aangeven dat we meer mensen moeten aantrekken omdat we de volledige capaciteit van de Safe City camera's niet hebben benut. Lagaven met kon faida bhaiya je tu banut na kar paye camera one ke ekar bare mein parliamentarie hai aur woh hega tashana ndp ke aur kisan ramsukul vragen over functioneren van deze camera logisch vroeg ze af of de safe city camera aan souvenirs op de hoek hangen ramsukul stelde voor hem verplichte camera's te laten plaatsen in de bussen die worden ingezet voor het vervoer van schoolkinderen en personen met een beperking of worden ondersteund in het idee van ramsukul maar vindt dat er verder moet worden gedaan wat betreft het plaatsen van camera's to meneer Manohar, het is mijn persoonlijke ervaring. Van de politie Keizerstraat had ik aangifte gedaan dat een Cubaan met zijn bronfjes tegen mijn auto door de roodlicht reed en mijn auto beschadigd had. En ik heb aangifte gedaan, ik heb film gemaakt van die daden. Alle submaterialen heb ik geleverd bij de Keizerstraat politie. En ten hoede geen één telefoon heb ik gehad, mensen. Een dame zat dat allemaal mooi en netjes op te schrijven. En die mevrouw zegt, we hebben camerabeelden dan en daar gaan we de situatie kijken. Maar het is inmiddels al meer dan een jaar, mensen. En niks gehoord, dus dat is ons land Suriname. दोस्तों तेल हिया के बांचित हुए है ओली कार्टल ओपेक्स फरहोक्त अपनी ओली प्रोडक्टेड इन ऑगस्टस में तेलवा फिर महंगा हुई अब कितना महंगा हुई भैया सेफन लंदन सात देश यहाँ बतावे है ओली कार्टल के बाद और बोले हैगा होंडत अख्तन तक दैसन बारिल तेल जो एक रोज में उसे प्रोड्यूसर करे है बोले सऊदी अरबिया रूसलैंड इराक कुवैत और कासास्तान अलखरेये उमान खसलाम खसामलक फरक्लारिंग वेतन हीर मी विलेंस स्टेबिलिटेट फान द oliemarkt ondersteunen door meer olie op de markt te brengen. Op het aanwezige straat Hormuz, die een heropening bij heeft, daardoor herstellen de olieprijzen vanaf eerder stijging die waren veroorzaakt door de blokkade. Dat weten we allemaal, mensen. En hier hebben we een verhoging die een bijl heeft, 940.000 barrel teel. Per dag al produceren hoe dat komt overeen bij bijna 1% van de wereldwijde vraag. Op Bollehega straat Horber grotendeels werd geblokkeerd door Iran. Ondanks de aankondigde heropening van straat Hormuz komt de doorvaart maar moeizaam op gang. De bereidheid van de rederijen om een risico te nemen om een zeestraat te bevaren is cruciaal voor
normaliseren van de oliemarkt, mensen. Dus je baat hai hamari janta. Ab dekho hum jai Sri Lanka ke or bhaiya. Sri Lanka ke hoofdstad hai Colombo. Colombo hoofdstad hai. Aur hua ke jahal mein bahut jabal ladai bhaile jahal mein bhaiya. 35 kilometer northern fa Sri Lanka se hoofdstad Colombo mein bole 20 admi jahal mein mar gaye hain. 100 admi chotai gaye hain. Aur ye khawel brak sondag atwar ke bhail hai. Sheik for that manda ekar bare mein sipahi melde kari se bole sikon hais mein kitra admi gail hain. 16 go gevangenen en 4 bewakers bole vielen onder de doden 6 gevangenen 16 gevangenen en 4 bewakers. 4 go bewakers mar gaye aur 16 go jahliya mar gaye hain. Ekar naam ba Pushpa Kamlet, directeur van een ziekenhuis Nikambo, verklaarde ki faciliteit 23 lichamen ke heeft ontvangen en meer dan 100 gewonde gevangenen en bewakers heeft opgeroemen. Obole de videobeelden pe dik pa ye bhaiya kaise bhaile chijwa politiebus met gewonde gevangenen van wie sommigen op vloer liggen verliet de locatie, mensen. Obetaige de gevangenen van de Kambo kampt al langere tijd met overbevolking en spanningen tussen verschillende groepen gedetineerden. Sri Lanka dat geconfronteerd wordt met de economische en sociale uitdagingen ziet zijn gevangenissysteem onder druk te staan door de groeiende aantal arrestaties en beperkte middelen. De rellen komen op een moment dat het land te maken heeft met bredere maatschappelijke onrust en zorgen over veiligheid. De autoriteiten zijn bezig met onderzoek naar de precieze oorzaak, mensen. To je baat hai Sri Lanka ke jahal mein ye sab cheez ladaiya bhail hai hamari janta 17 go jahliya maral hai aur 3 go khafanis bawakers maral hai hamari janta to aur aage hum chalte hai apna samachar ko lekar hamari pyari pyari janta. क्वारंटाइन रिवीर में तुलन जानो है गयाना के निकेरी में बुड़किया मांगे बने तो एकर बारे में सुरीनाम के बोले हम अकेल बनाबे और आरफन अली गयाना में बोले बोले ना बोले हम लोग आस्प्रिक कली है संघे बनावे के तो एकर बारे में अनफकाद हीखो एसेट का बोले है रियाखेर करी से का डिस्कशन रोंद द फाइनेंसिंग फन अ प्लान द ब्रुग ओवर द क्वारंटाइन रिवीर फॉर द आंदा गफेस्टिग ऑफ द ब्रेडर ग्रेंस क्वेश्चन में बिसोंडर नादरक ऑफ टिग्री खवीत और बोले टिग्री खवीत के अबे को बहुत बड़का झगड़ा हुए है ऐसे मांगे ब्रो किया अपन कोस्ट पे बनावे सुरीनाम द रखेरिंग गयाना बोले बवेस बोले दैलक कम्युनिकेशन सो सेइंग खवीस कि सुरीनाम से फोरनेमर ऑन द ब्रिक फॉर लीडर सेल्फ द फाइनेंसिंग गयाना मिनिस्टर buitenlandse zaken informeert Carisega. Suriname, stel dat dit wil gebeuren, de vraag is daarnaast of er zelffinanciering van de brug verstandig is of niet, want hoe dan ook komt op Bruggenhoofd een Guyanese grondgebied, zei Esset, want ik wacht gebied wat Guyana met Giriga bij Guyana, boli hem dan maar te brokje hier en geraakt te kakerie. Ook toen jaren bij je brokje banawe, dat je kon ook een onderhouker pijzen nam. Tegen de achtergrond stel Esset dat de kern van de diplomatieke dieper ligt dan alleen de financiering van de brug. Hij wijst erop dat de discussie direct raakt aan het langer bestaan door grensgebied tegen de krieken. Oh, is het boleh Guyana ke dit gebied in de praktijk bezet kerisega. Quarantaine volledig Suriname kehega. Advocaat gelooft dat Guyana bereid zou zijn de claim op Tigris op te geven in ruil voor het wijzigen van de grens van de oever van Guyana tot het midden van de rivier. De regering dat de grensrivier volledig aan de hand toebehoort, noemt Esad bovendien onpraktisch en uit deze tijd geeft veel problemen in de praktijk, mensen. Italië me bhaiya ek aurat bole hai anklag kari se ga anklag kari se
regering koeper getulo hame paisa Italiaas ta 60,000 SR euro ego bole he Atlantic bole tulon hame turk bhar Italian se staat mudda 60,000 euro uitkeren nego aurat ke bole aan die bel hat getrokken over haar handelijke aanranding door haar partner bole okar admi okar partner oke beer beer aanraden karat raha matlab chui chai lagaot raha bole de aanklager zei dat het normaal is dat een man de wensen van de partner soms negeert. Te bole he, hier betawe he, bole, de aanklager zei dat het normaal is dat een man de wensen van zijn partner soms negeert. Bij ja, kountje, kountje, nieuws, ja, hoe he. De vrouw is kwestie, Italië woonde, om betawe ge in april mee, aangifte kaler op een partner koeper. O bole he, haar twee kinderen van 15, 12 jaar slachtoffer van huiselijk seksueel geweld. De vrouw zou onder meer een mes op haar keel hebben gehad. Dat incident die dat aanklager volgens als een slechte grap, ook de beschuldiging aan aandrang, die werd niet serieus genomen. Volgens de aanklager is het normaal dat een man de weerstand van zijn partner soms negeert. Het Europese Hof van de Rechten van de Mens stelde daarmee twee keer slachtoffer is geworden. Eerst van de andere en volgens bagaliseren van de seksuele geweld. Mensen, partner, kijk, herke baan, toen je je voor de rechter leek op per 60,000, toen je je bang hebt. Wat voor flauwekul is dit, mensen? Meerderheid Nederlanders willen toch hogere erfbelasting bij grote erfenis. Bhai, dekho ka hoe he. Erfbelasting toen jane he, larkan jeb tu kuch le to ko belasting chahi bhare ke. Geld als een van de meest omstreden belastingen van Nederland. Toen wil slechts een kleine meerderheid dat die hele maal verdwijnt. Sterker nog, een meerderheid van de Nederlanders vindt dat vooral grote erfenissen juist zwaarder belast moeten zijn. Je kijkt chota mota een erfiga of jij lerken kedewe to sabke na chahi eigenlijk me belasting bhare ke jeke badka badka badreife o sabke chahi hove ke dat blijkt uit een nieuw onderzoek. O bole de uitkomsten zijn opvallend omdat de politieke discussie de laatste jaren juist vaak gaat over de verlaging om zelf afschaffing van de erfbelasting. Meer dan de helft van de ondervragers vindt dat grote erfenissen juist zwaarder belast mogen worden dan nu. Hoe mensen de overbelasting denken hangt niet alleen af van hun leeftijd te vermogen. Volgens de CPB speelt vooral hun opvatting over de ongelijkheid een rol. Toen hebben we de belasting veranderd, hier hebben we de pyjama deel hoe je deko Bali met je op vakantie se nani loon te strengere visum he hem to gaili e bhaiya wat was niet zo streng mensen visum kon je zo gaan kopen en dat kon gewoon bij de airport ook mensen. Bali bole he gaat harder optreden tegen buitenlanders en contentmakers die op een toeristenvisum reizen. Maar commerciële content maken wie op de Indonesische eiland online video's of berichten plaatst waarmee geld wordt verdiend, kan daarmee de visa-regels overtreden. De Indonesische immigratiewet wil toeristenvisums alleen is bedoeld voor vakantie en niet voor werkzaamheden. Dat geldt ook voor content die pas wordt gepubliceerd als iemand het eiland alweer heeft verlaten. De autoriteiten gaan actiescontrole uitvoeren. Or bole de Balinese immigrantendiensten laat weten die strengere aanpak regen toeristische sector van het eiland te beschermen. Buitenlanders die regels overtreden kunnen verschillende straffen krijgen. Volgens de Indonesische immigratie gaat het niet alleen om directe betalingen, ook bijvoorbeeld promoten van producten op sociale media die onze paisa kama hai usab adamien ki hamare pyare pyare janta to ye baat hai. पूछे जो कोई

belajar तरसाए तो एक गीता आप लोग को हम सुना दिया है। हमारी जनता, हमारे दोस्तों, हमारे मित्र, तो हम चलते हैं यहाँ पे अब्राहम्स। आप लोग जानो अब्राहम्स के, ये वही अब्राहम्स हैगा एनडीपी के अब्राहम्स हैगा। तेईद से रिफोल्यूशन हाथे डील करूँ मैं शाम में बहुत से एन है इस एन डी पी एर बहुत उसके रेहतर हाथ है और बुढ़वा हो गए है रमिया, लेकिन अक्टिव बेसक है फन अलस एन नखवात है इस सेल्फ द अब्राहम्स दि वत हेलीकॉप्टर्स एन अलस हीफ मैं से इन सूरीनाम। तो यहाँ बताए गए है जनता एनडीपी के अंदर फोर्सेटर रामोन अब्राहम्स बोले है कि खरोतल देश जो यंगर है सूरीनाम के, बोले उस सब ससैनी सो फेयर एरफारिंग ना है भैया उस सब के कि पॉलिटिकल लीडर्स बन सके है। सब बोले यंगरस के रे, यंगर के रे, बाकी बोले उस सब के एरफारिंग ना है लीडर बने के खरोतल देश के। बोले से अब्राहम बोले है, बोले हैगा मोमेंटेल बोले हैगा अने यंगर के बोले हम लोग ओवरड्राफ्ट ना कर सकेला। कैसे ओवरड्राफ्ट करिए भैया, ओके ओवरड्राफ्ट करिए तो और बोली बोली बानी ना रह जाए। एनडीपी हर दाग ऑफ 4 जुलाई हर 39 जारिख बस्तान एनडीपी जुलाई 4 जुलाई के होइगे हैं 39 जारिख बस्तान। अब्राहम्स बोले दी इन फन पर्सन इज दी फनाफ एट एस्टे उर बे द पार्स पार्टी सेट, बोले है यंगरे सैन ऑन द कार इन द टूकोम्स ओवर टू नेमन। बोले रखेरिन सिमोन रुसलान नोग नीट इज वार सौ वार से विलन सैन एस एन नोग फील वर्क ऑन द विंकल इकोनो। पहले तू अप्रे के संहार भैया यंगरे, बोले उसे बोले हैगा क्लार ना है पॉलिटिक व ओवर लेवे के, मार एर इज नोग मेल वर्क ऑन द विंकल इवान अब्राहम बोले है एस एन टू फील मेंस दी लीवन अंडर आर्मूड ग्रेंस हेट ऑनदरवेज फ्रॉम ons draait ook nog niet voor 100% volle gezondheid ook niet, dus er is werk aan de winkel en zolang die dingen er zijn zullen we als NDP moeten blijven werken. Dat is een van de dingen die we ons ten doel hebben gesteld. Bucky, het raad deze doel stel hoor meneer Abrahams, maar het lukt jullie gewoon niet mensen en de corruptie blijft maar stijgen en onervaren mensen is al genoeg in jouw DNA lid. Meneer Abrahams, probeer dat een beetje beter te organiseren, beter te doen en goede mensen. Op de kop, ja, baantje, je bij katalyske katawal bijl hè. Katalyske katawal bijl hè, bhai. Din dupre Ram Gulam Vek me katalis ke katawal bhail hai haan. Te Ram Gulam Vek ke baat hai ten hoogte van Tikki Pau straat me. To waan pe bataye gaye hai katawal bhail hai natari se bhaiya moodi aage ke kat gaye hai. Deepo want on the rechter side aur bataye gaye hai ईसकवा एस्पिरेंट पर अलार्म सिपाही गेल है। है फरक्लार द के जो हुआ गेल ते सेन ओम एगो ओम रहा राम गुलाम वेक में फरब्लीव तुन प्लोसिन लवाई ऑफ स्ट्रात होर्द तुन है नार बैटन गिंग साके ट्वी मानन में एलकार फेक्टन बैदन वारन खवापन अन मान में रास्तार हाथ अन हाक मेस बेशक terwijl de andere een kaal geschoren man gewapend was met een katalis ego के पास में और कुछ रहा ego के पास में, यानी कि ego के हाथ में कप मेस रहा, ego के हाथ में रहा katalis और बोले de confrontatie liep snel in de hand, twee vielen elkaar over en weer en de man met rasta haar 30 jaar के raakte gewond. Met het gevecht ging des ondanks door. Bolle chotaing met de boller ja doorhoe. Om erger te voorkomen loste de aspirant agent een waarschuwingsschot. Daarna gingen de mannen uit elkaar en bleven zij om enige afstand tegenover elkaar staan. Vervolgens werd de politie ingeschakeld. Toen hier betekent hij de snijwond aan zijn voorhoofd en de diepe openwond aan de achterzijde van zijn lichaam. Bolle hega. De man kent als Bumpy. Bumpy
Toe nadat hij hem met de houwer op de straat zag lopen om te vragen waarom hij de wapen bij zich had. Daarom ontstond er een woordenwisseling en uitmondde in een kapper. Dus ik kan het niet tellen eraan. Ik wil het niet tellen, De 29-jarige Andianta, ook is hij bij pakkeris, doen ook pakkeris natuurlijk, ik was betaal mee geil he. Toen apre me katawel kadis, ik was raster, ik was moody me baral, heel bar, ik was moody me komun barwena, ik was batia hena. Toen is hij bante, toen jan is er in aan de is me bi, camera legal he, kunobul camera was je tek lawa, nakama, mijn batia is in abaya, manoret bole he. मनोरथ हम लोग के मिनिस्टर फॉर यूजीसीएन पॉलिसी है मनोरथ बोले उनसे सेफ सिटी कैमरास फंक्शनिंग वेल कैमरा जो शहरियन में लगाल बोले वेल कमा है मतलब वो इतना रूफ हुए भैया इतना चोरी हुए इतना बदमाशी हुए हैं बोलेगा मिनिस्टर हरीश मनोरथ फॉर यूजीसी बोले है फोकस बवेसमान वर्डन दे से कैमरास बे इवेंटुअल आउटफॉल अप गेक्लप terwijl zij ook regulier worden aangehouden. Dan willen citycamera's over een nummer kenteken gezichtsherkenning. Dus meneer, ik heb het zelf namelijk een aanrijding gehad op de hoek van dokter Chavirat Mostraat Koolliefstien, waar wij wel camera waren. Een Cubaanse man met de bronfjes had tegen mijn auto op rood licht, had hij tegen mijn auto aangereden. Ik heb aangifte gedaan. En volgens de politieagenten zouden ze camera's van jullie kijken wie en waar en hoe de zaak is. Tot heden niemand heeft ervan gehoord. Dus meneer Manoret, ik vind het een flauwekul wat je nu hier zegt, want ik heb het persoonlijk meegemaakt. Of de camera niet functioneert of de politie van jullie niet functioneert. Ik moet wel aangeven dat we meer mensen moeten aantrekken omdat we de volledige capaciteit van de Safe City camera's niet hebben benut. लगावे में कौन फायदा भैया जे तू बनुत ना कर पाइए कैमरावन के एकर बारे में पार्लियामेंटारी है और वो हैगा ताशाना एनडीपी के और किशन रामसुकुल फ्रागन ओवर फंक्शनेर फॉर दिस कैमरा एन लॉजिस फ्रूक से ऑफ ऑफ द सेफ सिटी कैमरा ऑन सुफनीस ऑफ द हुक हंगन रामसुकुल स्टेल्ड फॉर हिम फॉरप्लिक्ट कैमरास टू लास्ट इन प्लेसन इन द बसन दी वर्डन इनगेसेट फॉर फॉरफूर फॉर स्कूल किंडरन एंड पर्सोनन विद अ बपरकिंग of worden ondersteund in het idee van Ramsekul, maar vindt dat er verder moet worden gedaan wat betreft het plaatsen van camera's. To meneer Manoret, het is mijn persoonlijke ervaring. Van de politie Keizerstraat had ik aangifte gedaan dat een Cubaan met zijn bronfjes tegen mijn auto door de roodlicht reed en mijn auto beschadigd had. En ik heb aangifte gedaan, ik heb film gemaakt van die daden. Alle submaterialen hebben geleverd bij de Keizerstraat politie. En ten hoede geen één telefoon hebben gehad, mensen. Een dame zat dat allemaal mooi en netjes op te schrijven. En die mevrouw zegt, we hebben camerabeelden gedaan en daar gaan we de situatie kijken. Maar het is inmiddels al meer dan een jaar, mensen. En niks gehoord, dus dat is ons land Suriname. दोस्तों तेल यहां के बातचीत हुए है ओली कार्टल ओपेक्स verhoogd opnieuw olieproducten in augustus met telwapin mahanga hoi. Ab kitra mahanga hoi bhaiya. Seven landen saant desiyan batawe hai olie kartel ke ba. Ab bole hai ga 188,000 baril tel jo ek roj mein use produceer kare hai. Bole Saudi Arabia, Rusland, Irak, Kuwait aur Kazakhstan, Algerije, Oman geslamen verklaring weten. Hiermee willen ze stabiliteit van de oliemarkt ondersteunen door meer olie op de markt te brengen. Op het aanwezige straat Hormuz, ke bare mein jo een heropening bijl hai. Daardoor herstellen de olieprijzen vanaf eerder stijging die waren veroorzaakt door de blokkade. Dat weten we allemaal, mensen. En hier betaal je verhoging jo een bijl hai. 940,000 baril teel per dag al produceren hoe dat komt overeen bij bijna 1% van de wereldwijde vraag.
Op Bollega straat Horbert grotendeels werd geblokkeerd door Iran. Ondanks de aankondigde heropening van straat Hormuz komt de doorvaart maar moeizaam op gang. De bereidheid van de rederijen om een risico te nemen om een zeestraat te bevaren is cruciaal voor normaliseren van de oliemarkt, mensen. Dus ये बात है हमारी जनता. अब देखो हम जाए श्रीलंका के ओर. भैया श्रीलंका के होफ्सात है कोलंबो. कोलंबो होफ्सात है और वहाँ के जहल में बहुत जबल लड़ाई भैले. जहल में भैया 35 किलोमीटर नॉर्दर्न फॉर श्रीलंका से होफ्सात कोलंबो में बोले दूर 20 आदमी जहल में मर गए हैं. 100 आदमी चोटाई गए हैं और ये खवेल ब्राक सोंदक अतवार के भैल है. शेख फोर दर मानदा एक बार में सिपाही मेल्द करी से बोले सिकन हिस में कितना आदमी गए हैं. 16 को गफांगनन एन 4 बवाकर्स बोले फीलन अंडर द डोडन 6 गफांगनन 16 गफांगनन एन 4 बवाकर्स 4 को बवाकर्स मर गए और 16 को जहलिया मर गए हैं. एक नाम बा पुष्पा कैमलत डायरेक्टर फॉर सिकन हिस निकम्बो फरक्लार्ड की फैसिलिटी 23 लिखामन के हिफ ontvangen en meer dan 100 gewonde gevangenen en bewakers heeft opgeroemen. Obole de videobeelden predict bij je bij jou. Kijk je bij de chijua. Politiebus met gewonde gevangenen van wie sommigen op vloer liggen verliet de locatie, mensen. Op het eigen de gevangenen van de Kumbo kampt al langere tijd met overbevolking en spanningen tussen verschillende groepen gedetineerden. Sri Lanka dat geconfronteerd wordt met de economische en sociale uitdagingen. Syse gevangenissysteem onder druk te staan door de groeiende aantal arrestaties en beperkte middelen. De rellen komen op een moment dat het land te maken heeft met bredere maatschappelijke onrust en zorgen over veiligheid. De autoriteiten zijn bezig met onderzoek naar de precieze oorzaak, mensen. Toen je baat he, Sri Lanka ke jahal mein ye sab cheez ladaiya bhail hai hamari janta. 17 गो जलिया मरल है और 3 गो खफानिस बवाकर मरल है हमारे जनता. तो और आगे हम चलते हैं अपना समाचार को लेकर. हमारी प्यारी प्यारी जनता क्वारंटाइन रिवीर में तुलन जानो है. गयाना के निकेरी में बुड़किया मांगे बने तो एक बारे में सुरीनाम के बोले हम अकेल बनाबे और अरफान अली गयाना में बोले बोले ना बोले हम लोग आस्प्रिक कर ली है संघे बनावे के. तो एक बारे में अनफोकाद ही को एसेट का बोले है रिया खेर करी से का डिस्कशन रोंदे द फिनांशियरिंग फन खप्लान द ब्रुग ओवर द क्वारंटाइन रिवीर फॉर द आंदा गफेस्टिव ऑफ द ब्रीड ग्रेंस क्वेश्चन में भी सोने नादरक ऑफ टिग्री खवीत और बोले टिग्री खवीत के अब एगो बहुत बड़का झगड़ा हुए है और इसे मांगे बोलो किया अपन कोस्ट पे बनावे सुरीनाम. द रखेरिंग गायना बोले है बोवेस बोले दैलक कम्युनिकेशन सो सेइंग हवेस कि सुरीनाम से फोरनेमर ऑन द ब्रिक फॉर लीडर सेल्फ द फाइनेंसिंग. गायना मिनिस्टर बेटलांसे साक इन्फॉर्मेट करी सेगा सुरीनाम स्टिल दैट दिस विल गबेयरन. द फ्राग इज दानास ऑफ ए सेल्फ फाइनेंसिंग फॉर द ब्रिक फरस्टैंडिंग इज ऑफ नीड वन हु दन ओ कॉम्प ब्रुगन होफ अगुनीसे ग्रोन gebied, zei Esed, want ik wacht gebied wat Guyana met Giriga bij Guyana, boli hem dan maar te brokkia hier en hier uit te kaken hier. Oor toe jaren bij je brokkia banawe, dat je kon ook een onderhoud karpijzer naam. Tegen de achtergrond stel Esed dat de kern van de problematieke dieper ligt dan alleen de financiering van de brug. Hij wees erop dat de discussie direct raakt aan het langer bestaan door grensgebied zeggen tegen de krieken. Oor Esed boli Guyana ke dit gebied in de praktijk bezet kari zeggen, quarantaine volledig Suriname gehega. Advocaat gelooft dat Guyana bereid zou zijn de claim op Tigri op te geven in ruil voor het wijzigen van de grens van de oever van Guyana tot het midden van de rivier. De regering dat de grensrivier volledig aan de hand toebehoort, noemt Assad bovendien onpraktisch en uit deze tijd geeft veel problemen in de praktijk, mensen.
इतालिय में भैया एक औरत बोले है अनक्लाक करी से गा अनक्लाक करी से रखेरे कुपर के तुलो हमें पैसा इटालियास ता सेस्टक डॉइसन एसर यूरो एगो बोले है लांटिक बोले तुलो हमें तुरक भर इटालियन से स्टार्ट मुद्दा सेस्टक डॉइसन यूरो एट के रे नेगो औरत के बोले आन दी बेल हाथ को ट्रोकन ऊपर हर हैंडल का आन रानिंग दोर हाथ पार्टनर बोले ओकर आदमी ओकर पार्टनर ओके बेर बेर आन राद करत रहा मतलब छुई छाई लगा होत रहा बोले द आन क्लॉक से दैट इज नॉर्मल is dan een man de wensen van de partner soort negeert te bole hier wat awe he bole aanklager zei dat het normaal is dat een man de wensen van zijn partner soort negeert bij ja kountje kountje nieuws ja hoe de vrouw is kwestie Italië woonde om wat awe in april mee aangifte kaler op een partner koeper op bole he haar twee kinderen van 15, 12 jaar slachtoffer van huiselijk seksueel geweld. De vrouw zou onder meer een mes op haar keel hebben gehad. Dat incident deed dat aanklager volgens als een slechte grap. Ook de beschuldiging aan aandrang werd niet serieus genomen. Volgens de aanklager is het normaal dat een man de weerstand van zijn partner soms negeert. Het Europese Hof van de Rechten van de Mens stelde daarmee twee keer slachtoffer is geworden. Eerst van de andere en volgens bagaliseren van de seksuele geweld. Mensen, partner, kijk, herke baan, toen je je voor de rechter leek op per 60.000, toen je je mangen. Wat voor flauwekul is dit, mensen? Meerderheid Nederlanders willen toch hogere erfbelasting bij grote erfenis. Waar de koka hoe he? Erfbelasting toen jane he, lerken, je hebt koetsjeleed ook een belasting, je hebt bereken. Geld als een van de meest omstreden belastingen van Nederland. Toen wil slechts een kleine meerderheid dat die helemaal verdwijnt. Sterker nog, een meerderheid van de Nederlanders vindt dat vooral grote erfenissen juist zwaarder belast moeten zijn. Je kijkt chota mota een erfiga, ook jij lerken ke de weet ook sapke natjahi eigenlijk met belasting bereke. Je kijkt barka barka bedrijven, ook sapke chahi hoeke. Dat blijkt uit een nieuw onderzoek. Obole, de uitkomsten zijn opvallend omdat de politieke discussie de laatste jaren juist vaak gaat over de verlaging om zelf afschaffing van de erfbelasting. Meer dan de helft van de ondervragers vindt dat grote erfenissen juist zwaarder belast mogen worden dan nu. Hoe mensen de overbelasting denken hangt niet alleen af van hun leeftijd te vermogen. Volgens de CPB speelt vooral hun opvatting over de ongelijkheid een rol. Toen hebben we de belasting veranderd, hier hebben we de pyjama deel gehad. Kijk, Bali met je vakantie is een aanloon. De strengere visum is. We hebben het gegeven. Maar het was niet zo streng, mensen. Visum kon je zo gaan kopen. En dat kon gewoon bij de airport ook, mensen. Bali bole gaat harder optreden tegen buitenlanders en contentmakers die op een toeristenvisum reizen. Maar commerciële content maken wie op de Indonesische eiland online video's of berichten plaats waarmee geld wordt verdiend, kan daarmee de visa-regels overtreden. De Indonesische immigratiewet wil toeristenvisums alleen is bedoeld voor vakantie en niet voor werkzaamheden. Dat geldt ook voor content die pas wordt gepubliceerd als iemand het eiland alweer heeft verlaten. De autoriteiten gaan actiescontrole uitvoeren. Of willen de Balinese immigrantendiensten laten weten die strengere aanpak regen toeristische sector van het eiland te beschermen. Buitenlanders die regels overtreden kunnen verschillende straffen krijgen. Volgens de Indonesische immigratie gaat het niet alleen om directe betalingen. Ook bijvoorbeeld promoten van producten op sociale media. Je ose paisa kama he. Ose adamien ke hamare pyare pyare janta. To ye baat hai.